ঈশ্বর দিদাও যারা উড়িয়া মাখিয়া, ঈশ্বর দিদাও যারা উড়িয়া মাখিয়া, আই আপাই ঠুকে ইয়া মাখিয়া, আমায় ঠুকে ইয়া মাখিয়া, জিনিনি বাপ সায়া, জিনিনি বাপ অর্হ, আই সংসিনি সংদাদা, বিশিনি বিটাদাও, আয় হন থাওয়া যহন না, বারাই সিবারাই ইয়া মাখিয়া, আমাং গমাজি খেলেন, আয় আদায় আজ আজ।